এউরেন বেবুনহা গাদে কো আল্লাহ গান্দি হুয়া খং এউরেন বুনে ফুয়ে মারুয়া মিহকো আলুং এহেন দিরুমাক আল্লাহ নুফনুবানে থে এহেন নাকুন নুনে এই একলাঙ্গে কাশাবারুয়ে হাক এগেমবা গতুগা কুরব্বা ফাওয়া ওয়াদেকে এহেন একমাকো মিসাকুং কুরে গিনা মিহুং একমেন নুদানে থে।

আদি উডু থাকায় বিমগা ওয়াহা ইচ্ছে মিল্কুয়ে বডিগম বানি একলা আঙ্গিয়েছে, আদি আবদুগে আবদ কিয়মম বুম বানি ওয়েস একলা আঙ্গিয়েছে, ফাহে তিয়া ব্যা মিহুম বীরবেত বানি আল্লাহ নু ফরাত কাঙ্গিয়ে।

আদি এউরেন নুরু হে তাকেতি এবাহি আংহেন দারিং এউরেন আল্লাহ নিসবে করেতে আদি হামা কাশাবারং হরিহা হেবে বানি এউরেন না খামা বুনে এউরেঙ্গে দু তখন দোগুতং হাদা উড়েতে সাক্ষেন নেতে হামা কাশাবারং এউরেন নং হরি না রাখায় আদি হামা কাশাবারং এউরেন নি এম্মে ফুরতামা এতানা দু করবানে বাইকে।

উডুম ফেমবেসেবি ফাহে বিঙ্গানু মারবে ওথমা ফাহ এ ফেনুগে সাবাবুং একালাঙ্গে এ বিঙ্গানু দিরুবি হামা কাশরং আডু আহা বায়কা একাম গা হেকে বাকাং কাশরে।

0: আল্লাহ ফিয়াবা এহেম ফারা থাকা এওরেন আড়ুখং করেতে এই উডু থাকাই বিম এভেস এচ্ছাকুং এওরেন না রিজক দিন মিলকুবেগেন ওয়া থাকিচ্ছে আদি এতাকেচ্ছা একামাকা কোলাদান বেগেনে নুমেবেমে
1: কীরিত কুরআনের দিবে তরজমায় দেমে মিগেনস্তিনি সূরাতুন নাহল 33 আয়াতুম ফাশায়গিন এ সূরাতুগে 53 আয়াতুগে নিয়লা তরজমা বিদাল দেবাফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: আংগাদি উঙ্গন্নাদি মুনিফোই ফিলওয়া দিনুমুগা
3: তেদুবেরি কামায়কো
2: একুয়েরি কামায়কো
3: এরুবেস মিহারুবেস রাইয়তুন নায়কো রাইয়তুন না এমমে গাতুগা দিবেহরাজ্যকে আডু
2: এংহা সতরস্তেক 40 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আড্ডি 90 মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: কুড়িবার্তাকে টিকটক ভিডিও চ্যালেঞ্জ
1: তিরশগা কুড়ে ঈদ কুড়িবার্তাকে ভিডিওতা আড়গন মেন্ন হিসা কুড়ব্বা
0: এমরিটা 30 সেকেন্ডতা দেমেদুগে কুরু ভিডিও এ দিবে রাজ্যে গাড়ুগে টেলিগ্রাম নাম্বার 731 6951 ফোনবা
1: এহুন তেরিম ফোনওয়া ভিডিওতা দিবে রাজ্যে গাড়ুগে টিকটক পেজ আপলোড কুরাড
0: এমমে গিনা ভিউজ দিবে ভিডিও ইন হুশেড়ি ফরাতক ইংহাস রুফিয়াগে ফ্যাসাগি নাম
2: নসিব পেরিয়া ইউলান কুরানি মে 23 রণ দোগেরে দিবে রাজ্যে গাড়ুগে টিকটক লাইভ কে তেরে ঈদ কুলিবর্তাওগে টিকটক ভিডিও চ্যালেঞ্জ ইংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 890 মেগাহার্টজ এফএম ব্যান্ড হামেকানি দিবে রাজ্যে গাড়ুগে

আমলটা কবুল করে এবং বিনা বিফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তরুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরত কে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাং কি বায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশিব আদি জুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গে কি বায় দিন খালাস করাওয়া একলাং কি বায় আলকান করাওয়া শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহেদমং আঙ্গওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহু কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ পাদল কুরাং এতে মিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে কা দিহওয়ান আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়াবা মিহুন করে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমিহুন নহুজ কামেব আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুজ কামেব

এউরেন না বেবুন হা গাদে কো আল্লাহ গান্দি হুয়া খং এউরেন বুনে ফুয়ে মারুয়া মিহা কো আলুং এহেন দিরুমাক আল্লাহ নুফনু বানেতে এহেন নাকুন নুনে এই একলাঙ্গে কাশাবারুয়ে হাক এগেম ওয়া গতুগা কুরব্বা ফাওয়া ওয়াদেকে এহেন একমাকো মিসাকুং কুরে গিনা মিহুং একমেন নুদানেতে।

আদি উডু থাকায় বিমগা ওয়াহা ইচ্ছে মিল্কুয়ে বডিগেম বানি একলাঙ্গেশে আদি আবদুগে আবদ কিয়মম্বুম বানি ওয়েস একলাঙ্গেশে ফাহেতিয়া বা মিহুম বিরুয়েত বানি আল্লাহ নু ফরাতকম হিয়ে।

আদি এউরেন নুরুহে তাকেতে এবাহি আংহেন দারিং এউরেন আল্লাহ নিসবে করেতে আদি হামা কাশাবার হরিহা হেবে বাণী এউরেন না খামা বুনে এউরেঙ্গে দু তখন দোগুথং হাদা উড়েতে সাক্ষেন নেতে হামা কাশাবার এউরেন নং হরি না রাখায় আদি হামা কাশাবার এউরেন নি এম্মে ফুরতামা এথানা দু করবানে বাইকে।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকম কুরা ফাদান একালাং ইয়াং আলকম কুরমে ফাহে তিবায়াং একালাং ফেন্না কামুগা নুবিয়াস একালাং তিবায়া বাল্লা ওয়ারিগে মাকান দেনে হুরে আলকম কুরমে।
1: ಮೀ ದಿವಿಹಿರಾಜ್ಯಗೇಡು ಹಗಡಿ ಫಣರಮ್ನೆಟ್ ಗಮಿಗೆ ಎಣಿಸ್ತೀನಿ ಮಗ್ರೀಬ್ ನಮಾದೋಕುತಿಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿತುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন ফাবে ইন্নাল্লাহ কাতাবা কিতাবান ক্বাবলা আন ইখলুকাল খালক ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ মানে হামকশওয়ারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালক তাকুম ফদাউম গকুরিগা ফতিল লিউবিয়ে এই লাউহুল মাহফুজ এফওয়ানি একালাং হযরতুগা আরশি মাতি গই
1: ಅಸ್ಸಾಮಂತಿಯ ಗೆಂದವಣಿ ತಿವೆಹಿರಾಜ್ ಜೇಗಡು ಹೆಗ್ಗಡಿ 32 ಮಿನಿಟ್ ಗಮಿಗೆನಿಸ್ತೇನಿ ಮಿರೇಗೆ ಇಶಾ ನಮಾದ್ ವಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আরুকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমা ইকুগা আরুকান কুরমাশে هما اسورت کے ساتھون ایت گا وحی کروی قل اللہ اعبد مخلص الله دینی معنی کی کلیک فانو ویدال واشف اکلان کی بیان اہرن کے دین خلاص کو اہرن الکن قرانی ہما ایکنی ماں اللہ شف ادی زمر سورت کا ماں اللہ وحی کر وافاوے فعبد اللہ مخلص الله الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা একলাং গ কিবায় আলকং কুরাবা শে ইনসানা গ বাহা আমল আদি মুদলুম কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গ হেদমং আংগাওয়া আল বাইনা সূরত গ ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহু গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহু গে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনমা মেনুই এবামি হুনা আমরনুয়েব কিয়ামত দওহুং আল্লাহা পদ্দল কুরাং এতে মিহা ইখলাস তিল কামায়কো হে আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফু গে সতে কদিহওয়ান আয়াতুকা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنى يكي تيبا ميهم كره كومي ميهك نمويس الله بدل كرمان أميد كرني نما هيو عمل كرمتي دميهن نهوش قميف أدي الله نغلقان كرمغا إهن إفلس فراتكا شريك نكراهوش قميف

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসালিকদে এমমে ইতবার কুরবে বাভেরিয়া
1: গেহি রাজ্যেগে আডু
0: ইংহাস হাতরস্তেক 40 নোয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড